তা তোরমেন্তা দিয়াই নোছে মিস ফুয়ার্সা me quito. Si usted se la sabe, me ayuda y lo decimos. Como el vuelo de un águila. Oiga, oiga, oiga, oiga. Me